0: আর তুই বলে এখার ক্ষমা মাগুন দেখছে
1: আলে
0: আলে
1: ঠিক আছে ঠিক আছে
2: জয় হো আয়া তুই জয় হো হলে হলি আয়া মোকে গলতি কাজ ক্ষমা দিস মোকে ক্ষমা দিস আয়া জয় হো তুচো জয় হো
3: তুই নাঙ্গা থসে তুই চারফার হসে তুই চারফার হসে
2: জয় হো তুচো জয় হো আয়া ভালে হলি আয়া তুই পরচট হলি সায়া মোকে গলতি কাজে ক্ষমা দেস আয়া ক্ষমা দেস জয় হো তুচো জয় হো
3: তুই নাঙ্গা থসে তুই চারফার হসে তুই চিন্তা নিকার তুই কেউ ফিকার নিকার তোকে ক্ষমা মিলি তুই দই কার তুই কাকে নিডার তুই কাকে নিডার তুই চারফার হসে তুই চারফার হসে
2: হই দে মাই চারফার হই দে কাই কাজে নি হই মাই চারফার হই দে চে আদাই মোকে বিশ্বাস হলি মাই পক্কা চারফার হই দে মাই
0: কসন না কাকা কাহিন দেখা দিলি না মান তারি গোট কে কাকাই নি সাগ না
2: তুচো ভলে হো বাবু সত্য না মরতো লোক কে তুই অমৃত কে আনন্দ দিলিস না মোকে হুনি বনবাড়ি চো দেব দেখা দিলি না মোকে হুন উদ্রুন যাসে বলুন নমত আশীর্বাদ দিলি শুনলি তুচো ভলে হো জয় হো জয় হো জয় হো
0: তো এবে কসন লাগেছ না কাকা
1: আচ্ছা লাগেছে বাবু
0: মই তো বলেছে তুই এবে খেন্ডি কমজোর বলে হুন গেলিস নে মই ডাক্তার কে কালি হাত দেউন আনে দে
2: হ্যাঁ হ্যাঁ
0: উনকে বলে দেখাও আর মন নে কাই চিন্তা ফিকর নি কর
1: নাই নি করে বাবু নি করে
2: ডাক্তার বাটলে বলে দবাই চালাউন রহ বাবু মান তার এবার মই নগত হই দে না মা কে এবে চিন্তা ধোকা নিহা
0: নি হয় নি হয়
2: হ্যাঁ তো উজরে দেছে আসনে মুখে লাগেছে চালে মুখে মোচো দবই মিরলি
0: হয় না কাকা উজরছে উজরছে জালে মই কাকি কে আর বুদু কে হাক দেন তেবি হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ ওই না আবার খিন্ডি কে মুখে খুব কসন বলি লাগে
0: এ বুদু কাকি আলি আইয়া ভিতরে ইয়া
2: এ সোনাই সত্য মুখে মোচো দবই মিরলি
4: আমি
0: যাও দেবে না
2: বাবু
5: খুবই অচরচ্চ গোটায়
6: কাই হলি ডাক্তার সাহেব খুবই অচরচ্চ গোট বল সার
5: আরে খিঁড়ি কাগে নেই জন সিয়ান এবে হাসপাতাল নে ভর্তি হলো সে নেই
6: ইঞ্জেকশন
5: লগাউন দেছে কে
6: হো ডাক্টর সাহেব মই লগাউন দেন সিয়ান কে পিনা টেড়া করতে বাট
4: তুমি চঙ্গ চঙ্গা দেখা দে হাসিস
2: মই কসন নে নগত হইছে একে তুমি নি জানু সকাস ডাক্তার সাহেব তুমি বাহারিয়ালে দবই দে